আকাশবাণী চুরচাঁদপুর এফ এম মেগাহার সখলখাত পয়েন্ট লি আকুন হুমকি পং থাদ প্রোগ্রাম হি তুজিংকা রেডিও গাইজৌ সিনে বোন চাবেন জিঙ্কা আফা ইফাত নেই সুনুবাহি তুইবং এরিয়া কালচারাল ট্রুপ হন পোলা পালা গাইতা আসা হও ইংাই দি ওহি গাইজুতে পি কিম্বো হই লমকাই না আ পি হৈলিং লমকাই না আ তুইবং এরিয়া কালচারাল ট্রুপ হন পোলা পালা আসা ও

আকাশবাণী চুরচানপুর তুনিলা নিদান গুবলাকে এলহেনটিং চিন হইনিংলে এলোই হন বা চৈলাঙাই তা ও আকাশবাণী চুরচানপুর স্টেশন আদে মাসাপেনা হং কিলহাদ ফার্স্ট ব্রডকাস্ট এঙাই দিউ চুলে হেমলেট সিংসো নাকুন তেসি হো ভেটকলদিং দান কেয়ার ফর দ্য এজ বা তে থুপি মঙ্গা থুসেই নহ এঙাই দিউ হি তুজিংকা নিদানসিগি মিনিট সোমথুম থিংদিং আহি তাতো কিলহনি ফাদুকি চাইতাই মুন্তিনা থাদো প্রোগ্রাম গাইজো সিনা বনচাবিন নিহুফা মাংচিউন

আকাশবাণী চৌচানপুর এফ এম মেগাহার জালেখাত পয়েন্ট লাপান হংকি পোয়াংখি আহি তু নি সোম নেথুম খা কুমসং নিলে সোম নি লেগুক নিলাই নি তাকলাম দা নিলে মিনি সোম গা লেকুয়া হংগিন তোকি তো নিন তু নদী গা হুন সে নি না হন আহি আমা সাপে নিন গা হেতু তে নবেকুন নি তাকলাম ফা তু নি তাকলাম দাক থুম হংগিন চিয়াংন মুম্বাই পানালাক সোন বিবিধ ভারতী গাই না ইনাই দে গা দালিলে মিনিট সোম গালে গা ইন তু নাই হুন্ জিং দান পোন না নেই দিং হে হলে তু নি তাকলাম দাক থুমগিন দিং তো কিথনিন মুম্বাই পানালাক সোন বিবিধ ভারতী গাই না ইনে নেই দিয়ে

আকাশবাণী চুরচাঁদপুর এফ এম মেগা হার্টস দখা লেখাত পয়েন্টলি আকন হুঁকি ফং থাদৌ প্রোগ্রাম আহি তুনিহা রেডিও গাইজো সিনে বন চাবিন নীলা আফা ইফাত নেই সুনুবাহি চিন হই নিংলে এলোয় হন বা চুইলাঙাই তা তা আসৌ জিহি আকাশবাণী চুরচাঁদপুর স্টেশন আদে আমা সাপেনা হুঁ কিলাদ ফার্স্ট ব্রডকাস্ট হেডিং আহি চুটিংলে হেমলেট সিং সোনিন তেসি হো বেট কল দিং দান কেয়ার ফর দ্য এইডস দিয়া থুসেই নজং ইংাই দিউ আহি গাইজুটি মাসাপেনা দিন চিন হৈনিংলে আলোয় হন বা চুইলা আসৌ গসপেল অগিন গায়ুতে